শ্রোতা বন্ধু, আপনমানে ভক্তি গীতের কার্যক্রম বন্দনা শুণুছন্তি আকাশবাণী বারিপদা কেন্দ্ররু প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.9 MHz যোগে। বন্দনার এথরর কণ্ঠশিল্পী লোপিতা মিশ্র, কণ্ঠরে ধবলেশ্বর রাউতঙ্কর গীত রচনা।

এতবেল যে কার্যক্রম রিলে করি প্রচার করল আকাশবাণী বিবিধ ভারতী প্রসারণ সেবা দিল্লি আকাশবাণী বারিপদা। এথর শুণতু প্রায়োজিক কার্যক্রম এনসিআরটি।